0: আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র এফএমের 101.7 মেগাহার্জে। সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাত রং। আজ উপস্থাপনায় আছি আমি মুনমুন দত্ত ও সঙ্গে আছেন
1: আমি চম্পা বক্সী। নমস্কার
0: শ্রোতা বন্ধু, আজ 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। রাষ্ট্রসংঘ বার্ধক্যকে মানব জীবনের প্রধানতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে এই সমস্যা সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 1991 সাল থেকে প্রতি বছর 1 অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করে আসছে। বিংশ শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক উন্নতি, সচেতনতা, পুষ্টি ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, মৃত্যু হার যেমন হ্রাস পেয়েছে, তেমনি মানুষের গড় আয়ুও কিন্তু বেড়েছে। ফলে বিশ্ব সমাজে বয়স্কদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশের আইন অনুসারে যেসব ভারতীয় নাগরিকদের বয়স 60 বছর বা তার বেশি, তারাই প্রবীণ নাগরিক হিসেবে গণ্য। ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ফান্ড এবং হেলথ এজ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী ভারতে 2011 সালে প্রবীণ নাগরিকদের সংখ্যা ছিল 9 কোটি। 2026 সালে সেটি বেড়ে আনুমানিক 17 কোটি 30 লক্ষে পৌঁছে যাবে। এই প্রবীণ নাগরিকদের মধ্যে বহু প্রবীণ মানুষ কিন্তু একা বসবাস করেন, তাই সমাজে প্রবীণদের গুরুত্বের কথা মনে করে আজকের একক পরিবার তাদের একাকিত্ব দূর করতে আমাদের সকলের উচিত তাদের প্রতি সহমর্মী হওয়া এবং তাদের সমস্যা বুঝে তাদের পাশে দাঁড়ানো।
1: একদম।
0: আন্তর্জাতিক প্রবীণ দিবস সেই দায়িত্ববোধের কথা মনে করিয়ে দেয়, কারণ বয়স বাড়ার সাথে সাথে মানুষের এই তিনটি জিনিস কিন্তু বেড়ে যায়, যেমন একাকিত্ব, অসুস্থতা আর পরিবারের ওপর নির্ভরতা।
1: একদম।
0: এর জন্য করণীয় হচ্ছে বাড়ির বয়স্ক মানুষটার সাথে একটু বসে গল্প করুন, তার ওষুধের কথা তাকে মনে করিয়ে দিন, আর যদি বাড়ি থেকে কেউ দূরে থাকেন তাহলে দিনে অন্তত একবার হলেও তার সাথে ফোনে খবর নিন। বাড়ির প্রবীণদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের কাছে যাওয়ার ব্যবস্থা করুন, তাদের ছোট ছোট মতামতকে গুরুত্ব দিন এবং কোনোভাবেই যেন অবহেলা বা অসম্মান না করা হয় তা নিশ্চিত করুন। পরিবারের সদস্য, বয়স্ক সদস্যা সাথে মানসম্মত সময় কাটান এবং তাদের পুরনো দিনের গল্প ও অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শুনুন, তারা যেন একাকিত্ব অনুভব না করেন। সামাজিক ও রাষ্ট্রীয় করণীয় হচ্ছে সমাজে বয়স বৈষম্য ও প্রবীণদের প্রতি অবহেলা দূর করে বিভিন্ন আলোচনা সভা ও সচেতনতামূলক সভা বা ক্যাম্পেইন পরিচালনা করুন। সুবিধাবঞ্চিত এবং একা একা থাকা প্রবীণদের জন্য খাদ্য, ওষুধ বা শীত বস্ত্রের ব্যবস্থা করতে স্থানীয় সংগঠনের সাথে কাজ করুন। প্রবীণ নাগরিকদের সরকার স্বার্থ রক্ষায় অবশ্য সম্ভাব্য সব রকমের পদক্ষেপ গ্রহণ করবেন, তবে আমাদের দেশ এবং সমাজে আবহমানকালের ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ যত বেশি বজায় থাকবে, সমাজে প্রবীণদের যত্ন, সম্মান এবং মর্যাদা তত বেশি সুরক্ষিত থাকবে বলে আমাদের বিশ্বাস। আন্তর্জাতিক প্রবীণ দিবসের শুভক্ষণে আমাদের দেশের সকল প্রবীণ নাগরিকদের প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। শ্রোতাবন্ধু, এখন নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।

0: चिंता, उदासी, मानसिक परेशानी या आत्महत्या के विचारों से जूझ रहे हैं? याद रखिए, आप अकेले नहीं हैं। मानसिक स्वास्थ्य महत्वपूर्ण है। मदद के लिए संपर्क करें रिन पास कांके रांची।
1: पिछले 100 वर्षों से मानसिक स्वास्थ्य चिकित्सा के क्षेत्र में एक अग्रणी संस्थान, जहां अनुभवी विशेषज्ञों द्वारा मानसिक स्वास्थ्य संबंधी परामर्श और नशा मुक्ति का निःशुल्क उपचार उपलब्ध है। डायल करें 24/7 हेल्पलाइन नंबर 9471136697, टोल फ्री नंबर 1449 या 1800-345-4060 पर।
0: समय पर मदद लें, स्वस्थ मन, बेहतर जीवन पाएं। रिन पास एवं झारखंड सरकार द्वारा जनहित में प्रसारित।
2: आज 1 অক্টোবর, আমরা সকলেই জানি আজ বিশ্ব সিনিয়র সিটিজেন ডে। অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা আর শ্রদ্ধা। বয়স বাড়া শেষ হওয়ার নাম নয়, এটি জীবনের কিন্তু একটা অভিজ্ঞতা, প্রজ্ঞা আর গভীরতার এক নীরব আশীর্বাদ। প্রতিটি বলিরেখা, প্রতিটি বছর মনে করে দেয় আপনি অনেক পথ পেরিয়েছেন আর মূল্যবান হয়েছেন। বয়স বাড়া কিন্তু প্রমাণ করে আপনি জীবনের বহু ঝড়, কষ্ট, পরিবর্তন পেরিয়ে এসেছেন। এর মানে জীবন আপনাকে আরও অনেক কিছু সময় দিয়েছে দেখার, বোঝার আর বাঁচার জন্য। আর মুখের প্রতিটি ভাজে লুকিয়ে থাকে অভিজ্ঞতা, সহনশীলতা আর শক্তির গল্প। বয়স বাড়া নিঃশব্দ একটা কিন্তু আশীর্বাদ, এটি সম্মান, কৃতজ্ঞতা ও মর্যাদার সঙ্গে দেখার মতো। বয়স মানুষকে এমন একটি প্রজ্ঞা দেয় যা যৌবনের তাড়াহুড়োয় সহজে কিন্তু পার পাওয়া যায় না। বয়স কখনো মানুষের মূল্য কমিয়ে দেয় না, বরং জীবনের দীর্ঘ অভিজ্ঞতা, সংগ্রাম, ত্যাগ, ভালোবাসার মধ্য দিয়ে একজন প্রবীণ মানুষ হয়ে ওঠেন আমাদের পরিবারের ও সমাজের এক অমূল্য সম্পদ। সত্যি, আমরা আজ যে সমাজে বাস করছি, যে সুযোগ সুবিধা ভোগ করছি, তার পেছনে কিন্তু আমাদের প্রবীণ প্রজন্মের অবদান অপরিসীম। এ কথা কিন্তু সত্যি, তারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে সন্তানদের মানুষ করেছেন, পরিবার গড়েছেন আর সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আর তাদের হাত ধরেই আমরা শিখেছি কিভাবে বড়দের সম্মান করতে হয়, কিভাবে ছোটদের ভালোবাসতে হয়, কিভাবে কঠিন সময়ে ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়। একজন প্রবীণ মানুষের জীবনের অভিজ্ঞতা যেন একটি জীবন্ত বই। সেই বইয়ের প্রতিটি পাতায় রয়েছে সংগ্রামের গল্প, আমাদের জন্য অমূল্য শিক্ষা। তাই প্রবীণদের কেবল সাহায্য করাই নয়, তাদের সময় দেয়া, কথা শোনা, সম্মান করা আর ভালোবাসা দেয়া আমাদের কিন্তু নৈতিক দায়িত্বও বটে। মনে রাখতে হবে, আজ যারা প্রবীণ একদিন তারাই ছিল তরুণ, আর আজ যারা তরুণ আগামী দিনে তারাই কিন্তু হবেন প্রবীণ। তাই আসুন না আমরা এমন একটা সমাজ গড়ে তুলি যেখানে প্রবীণ মানুষ কখনো একাকী বা অবহেলিত বোধ করবেন না, তাদের অভিজ্ঞতাকে সম্মান করব, তাদের পাশে দাঁড়াব, তাদের জীবনের শেষ অধ্যায়টুকু আনন্দ, মর্যাদা ও ভালোবাসায় ভরিয়ে তুলব। আর বৃদ্ধ বয়স জীবনের কিন্তু শেষ নয়, একটি জীবনের অভিজ্ঞতার সোনালী অধ্যায়। আসুন না, আমরা শপথ নেব প্রবীণদের সম্মান করব, পাশে দাঁড়াব, তাদের ভালোবাসব, আর তাদের শিক্ষা নিয়ে সুন্দরভাবে সমাজ গড়ব। যারা দিয়েছেন জীবনের আলো তাদের রাখি ভালো, প্রবীণদের হাসি, প্রবীণের সম্মান, সুন্দর সমাজের এটাই পরিচয় ও প্রাণ।
3: শ্রোতা বন্ধু, কিংবদন্তী কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মনের আজ জন্মতিথি। ওনার জন্মবার্ষিকীতে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই। আজ শুনবেন শচীন দেব বর্মনের কণ্ঠে বাংলা আধুনিক গান।

শুনছিলেন বাংলা আধুনিক গান কণ্ঠে সুজিন দেববর্মণ। শ্রোতাবন্ধু, মহাত্মার অবদানকে মনে রেখেই সারা বিশ্ব জুড়ে 2 অক্টোবর উদযাপিত হয় গান্ধী জয়ন্তী। কোনো ধর্ম, জাত, ভাষা এবং সংস্কৃতি দিয়ে বাঁধা যায়নি মহাত্মা গান্ধীকে। তার কাছে সব ধর্ম, সব ভাষার সমান অধিকার। পৃথিবীতে এমন মানুষ খুব কম আছেন যাদের জীবদ্দশার পরেও মানুষগুলোর প্রভাব রয়ে গেছে বিশ্বজুড়ে। মোহনদাস করমচাঁদ গান্ধী সেরকম একজন মানুষ। গান্ধীজিকে সারা পৃথিবীতে কেন বিখ্যাত করে রাখা হয়েছে? কারণ তিনি সারা পৃথিবীকে শুধু যুদ্ধ ছাড়াই একটা দেশকে স্বাধীন করে দেখিয়েছিলেন। ইংরেজদের মতো শক্তিশালী শক্তির বিরুদ্ধে তিনি লড়লেন লাঠি ছাড়া। তার অস্ত্র ছিল অনশন, সত্যাগ্রহ, অসহযোগ। এটা পৃথিবীর ইতিহাসে এর আগে কেউ দেখেনি। অহিংস দিয়ে স্বাধীনতা। তিনি ব্যারিস্টারি, কোট প্যান্ট, টাকা সব ছেড়ে দিয়ে একটা ধুতি পরে গরিবের মতো থাকতেন। বলতেন, সত্যই ঈশ্বর। এই সত্যের জন্য তিনি সব কিছু ছেড়ে দিয়েছিলেন। তিনি বড় বড় নেতাদের মতো নয়, গ্রামে গ্রামে হেঁটে, চরকা কেটে নিচু জাতের মানুষের সাথে থেকে কাজ করেছেন। তাই তাকে লোকে ভালোবেসে মহাত্মা ও বাপু বলতেন। তিনি ছিলেন সাধারণ মানুষের নেতা। তাকে দেখেই আমেরিকার মার্টিন লুথার কিং, আফ্রিকার নেলসন ম্যান্ডেলা অহিংস আন্দোলন শিখেছিলেন। এক কথায়, তিনি প্রমাণ করেছিলেন ভালো মানুষ হয়েও লড়াইয়ে জেতা যায়। তাই তিনি শুধু ভারতের নয়, পুরো পৃথিবীর বাপু নামে পরিচিত ছিলেন।

0: এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শ্রোতা বন্ধু, আজকাল ঘর থেকে বাইরে গেলেই সত্যি ভয় লাগে, অ্যাক্সিডেন্ট প্রচুর বেড়ে চলেছে, তাই সড়ক নিরাপত্তার প্রতিটি নিয়ম মেনে চলুন। নিয়ম মেনে পথ চলি, নিরাপদে ঘরে ফিরি, হেলমেট পরি, সিট বেল্ট বাঁধি, সড়ক নিরাপত্তা সবাই মানি। প্রথমেই বলি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো উচিত নয়। শিশু এবং প্রবীণদের রাস্তা পার হওয়ার সময় বিশেষভাবে সাহায্য করতে হবে। গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করবেন না। গাড়িতে সিট বেল্ট লাগাবেন, হেলমেট পরতে ভুলবেন না। আর রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং ব্যবহার করতে ভুলবেন না। আর গাড়ি নিয়ন্ত্রণে চালাবেন, এটা প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আর শ্রোতা বন্ধু, আমাদের স্বচ্ছ ভারত গড়ে তুলতে গেলে আমাদের প্রত্যেককেই কিছু নিয়ম আমরা মেনে চলা উচিত। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। ময়লা সবসময় নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। রাস্তা, পুকুর, নদী, জলাশয় ময়লা ফেলা যাবে না। আর প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। আর বাড়ি, বিদ্যালয় এগুলোর শৌচাগার পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে। গাছ লাগাতে ভুলবেন না। আর গাছের যত্ন আমাদের প্রত্যেককেই নিতে হবে। পরিচ্ছন্ন দেশ, সুস্থ জীবন, স্বচ্ছ ভারত আমাদের গর্বিত অহংকার। তাই আসুন আমরা নিজেরা পরিষ্কার থাকি, পরিবেশ পরিষ্কার রাখি সবাই মিলে। আজকের মতো বাংলা সাতরং অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে আগামী অনুষ্ঠানে। পরিচালনায় আছি আমি চম্পা বক্সী, সঙ্গে
1: আমি মনমোহন দত্ত।
0: নমস্কার।

0: ആകാശവാണിച്ചായ ബസ ആഖാ ദോ ചെനോ കണ എഫ് എം ചെന്തോറും മിത്സമിത് ഗെട്ടുഡ് ഇയാ മെഗാ ഹാർട്സ് കോൺ എഹുബോ കണ സാന്താടി അക്കാ ആഖാ യോ മണാങ്തെ റേഡിയോ ജുമെ സനാം ബുയാം സിക്കോ അലി ബഡാ ഹസ്ദാ ആർ സൗതെ
1: അലി ബഡ് ജുമ്രം സൻ ഖോൺ ലസാണ ജുഹാർ
0: ജ്യോതോ കോ ഗെതെ ഹിന ആഖാ രേ ശാഗുന്ദ രാം നൈ ദോ ഒക്ടോബർ മഹിന മിത് മഹിത് 2056 സെർമാ തെഹിൻ ദോ സർദി മാ കണ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱛᱮ ᱢᱮᱬᱦᱮᱫ ᱠᱟᱴᱟ ᱱᱟᱯᱟᱭ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱣᱟ ᱟᱨ ᱵᱚᱭᱦᱟᱢ ᱥᱤᱠᱚ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱯᱟᱞᱮᱱ ᱡᱟᱣ ᱞᱮᱠᱟᱜᱮ যাহায় নিজেরা কোশি রাজি তে মায়াম এমা উনকু কো সমান এমা কো আর মায়াম দান ইদিকাতে ওড়া মনেরে ভয় বতর আর ভ্রান্তি চাবায় রিয়া বয়ামিসি কো স্বেচ্ছিক রাগদান দপইল মিড অক্টোবর গে আরেসায় এয়াগে মনে সেরমারে ইন্ডিয়ান সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউজন অ্যান্ড ইমিউনো হেমেটোলজি পাহাটা সেট কোন চটির লেন তাই বয়ামসি কো নই সেরমা রেয়া থিম দো হুয়ুক কানা মানবতা কি এক বুন রাগদান করে জীবন বাঁচায় মতলব মানবতা রেয়া মিট টপ মায়াম বুন দানমা জীবন বুন বাঁচাও মা মা তবে খাটো মাচাতে নিত বুন আজম কেয়া রাষ্ট্রীয় স্বেচ্ছিক রাগদান দিবস বারেতে বয়ামসি কো দিলা নিত বুন রসকঞ্জ বা মিট লাংড়া সেরেঞ্জ ইদি কাতে সাপড়াওয়া কাউক কানুরাম সোরেন আর সাঁওতেন কো